0: আমি আমি কই প্রাতে ইতি না মহেন্দ্র তনিয়া স্কুল গাম চড়ে কানে সংস্থা না না ইতি আজ মনে ইতি
1: গ্রাম বিকাশ গাম তা জাগো ইপাস জানজি
0: হ্যাঁ এলে গ্রাম গ্রাম বিকাশ মেতে গালে মন ইয়া ইদে মেন তনে জান কলান ডুং তাই মেন রেডিও স্টেশন লাগা কানে বারাত তা আছেলে গজপতি জেলা লিং নবা মিনম নবোদয় হাই স্কুল লিং লাখা পসি জান লজে আন্ডং লাই কানা আছেলে নমি তিন কতে কই পুরা গাম তো ওয়ান আছে ওয়ানং বা লগে মে সাইডিং সাইডিং সাইডিং লমে তরাড়ো লাইন মাডিনা কানা সেলে নমিতে গালে বেন্দে কেন কইপুর মহেন্দ্র তন্যা গামতনা স্কুল আতে আমি নাঙ্গ নাঙ্গ না নাঙ্গ পদ্ধন দিরো তাসা নাম বিন কানে তেনসলো লাগা আলা আলা পাশে জি কানে নবোদয় স্কুল নাম জি কথা বিন বাগ বিন বিন না নন্দ আমি নাঙ্গ নাঙ্গ নাম পদ্ধন জাং তিন জি নাঙ্গ না কো তিন জি রিজনেবল ডে তিন জি রিজনেবল গাগা জি আ ভাই কা রুটিন গাম আপ টাইম টেবিল কান্দ বেরে এন্ডে আটকো বারে হাই স্কুল আশ্রম স্কুল সব গভর্নমেন্ট স্কুল দাকে কা রেডিও মাতে বান্ডাংলে আনজি বারাত গান পালেছি লগে মুংবান মেইলাই তাসন দাগ বেরে বেরে যাই
1: তেনে কালি পাটন তুম তার আন জাকি আজিন স মানে টংসে গান যাই দেতে দিনে আরি কানেনা কান আরকো না আন সববিং আসন ল না কেন স্কুল ল আসন ল আরকো আই মানে তেলে কেনানিন তাত নিয়ং তে তাতে তাত আসন ল তাতে তেলে মানে কেনাতে নবোদয়ন তে আসার পড়াইতে কি তেলে আসন ল নবই দেখো মানে নিয়ন গান আসন ল নবই সার নানিন দায়িত্ব দিতে কেনা তাম নিয়ং তে তাতানি মানে আরি তিয়া সময় আডি না মানে বই নাত পড়িয়ে তান জি
0: পঞ্চম
1: আনিজি তৃতীয়
0: আকাশা
1: আধার কার্ডান সার্টিফিকেট ইনকম আনাগামি রেসিডেন্ট কেস্ট আগামি ডিটেট দরকার সিলাম বাপা মান আধার কার্ড
0: আদি গ্রাম বিকাশ লিঙ্গান নাম তো কেন ভাই গ্রাম বিকাশ গেলে বংশ বংশ আমি আসেন না বিকাশ গেলাম এ নামে পাঁচজনজি ভবিষ্যৎ
1: বগিচা কাম যাই ডাক স্কুল আনা

0: কথা।
1: আজি চাষবাস কথারে কাঙ্কড় চাষ বিষয়ে জাঁবা। আম রাজ্যর লোকঙ্ পাই কাঙ্কড় অতি প্রিয় খাদ্য হয়েছি। পরিবা ভাবরে কাঙ্কড়র মূল্য অমূল্য হয়েছি। আম রাজ্যের যে অঞ্চলের প্রচুর খরা ও প্রচুর বর্ষা হুয়ে সেই স্থান মানকরে কাঙ্কড় চাষ ভাল হয়ে থাকে। সামান্য ছাই যোগ কাঙ্কড় অমল অধিক হয়ে থাকে। বর্ষা কম হওয়া দ্বারা গছর পত্রগুড়িক ঝড়ি পড়ে, অমল মধ্যে বহু কম হবার দেখা যায়। ফলুথবা কাঙ্কড় গছকু যেবে জলসেচনর সুবিধা করা যাইথিব তাহলে অমল খুব ভাল হয়ে থাকে। কাঙ্কড় চাষ খরাদিনা হয়েছিল প্রতিদিন গছ উপরে পানি স্প্রে করা পড়ে। কাঙ্কড় চাষ নিমন্তে নিগিড়া মোটাল দোরসা মাটির আবশ্যকতা রয়েছে। অধিক অম্লযুক্ত মাটির চূন প্রয়োগ করা পরে সেপরি মাটিরে কাঙ্কড় চাষ করা যাই পারিব। কাঙ্কড় মঞ্জি মূল ও ডাল দ্বারা গছ লগা যাই থাকে। পাচিলা কাঙ্কড়ু মঞ্জি বাহার করে তাহলে সামান্য খরার শুখাই সফা করে বালি ভিতরে সাইতি রাখা হয়ে থাকে। সাধারণত এপ্রিল মাস বেড়ে কাঙ্কড় লগা যাই থাকে। পটাড়ি করে ছাড়ি ছাড়ি কাঙ্কড় মঞ্জি বুণা যাই থাকে। কাঙ্কড় গছরে ফুল আসবা পরে গছরু অন্ডিরা মাই গছ জনা যাই থাকে। অন্য ভাবে কাঙ্কড় মঞ্জি কু সাধারণত কার্তিক মাসরে লগা যাই থাকে। এহাকু জমিরে তিন ফুট ব্যবধানরে গাত খোলে মঞ্জি রোপণ করা যাই থাকে। ক্ষেতরে যদি মূলর গছ হইগলা তাহলে সেই গছ প্রায় আঠ দশ বর্ষ যায় ফলি থাকে। রোগরু রক্ষা করিবা লাগি কাঙ্কড় মূলরে অল্ড্রিন গুণ্ডকু মঝি মঝিরে জলসিঞ্চন করিবাকু হইথায়। কাঙ্কড় গছকু কলমি করি মধ্যে লগা যাই পারিব। এহাকু জুলাই মাসরু অগস্ট মাস মধ্যরে সামান্য পাকল অবস্থারে ডালকু দুই তিন গোটি গণ্ঠি রক্ষি কাটি দেবা পরে তাহাকু বালি মধ্যরে রক্ষি দেবাকু হইথায়। রক্ষিবার বার দিন মধ্যরে গণ্ঠি গুড়িকরু চের বাহারি পড়ে। বর্ষা পাগ দেখি কাঙ্কড় গছর কলিম গুড়িকু লগা যাই থাকে। যে জমিরে কাঙ্কড় চারা রোপণ করা গলা সেই জমিরে আউ হল করিবে নাহি। ফাউডা দ্বারা গছর চারিপার্শ্বরে মলা প্রস্তুত করিবে ও সেথিরে পানি দেবে। প্রতি গছকু গোটিয়ে ঝুড়ি সড়াখত কোড়িয়ে গ্রাম অল্ড্রিন গুণ্ড প্রয়োগ করিবাকু হইথায়। জমিরে গোবর খত বিঞ্চি পকাই দেলে জমির উর্বরতা বড়িবা সঙ্গে সঙ্গে জলধারণ করিবার ক্ষমতা বড়িথায়। প্রতি এক মিটর ব্যবধানরে গছ লগাইলে প্রতি একর পিছা চারি হাজার যায় গছ লগা যাই থায়। প্রতি ক্ষেত্রে সাধারণত দশ ভাগ অন্ডিরা গছ রাখবাকু হব। গছ হবার দশ পনেরো দিন পরে প্রতি মন্দারে গোটিয়ে গোটিয়ে রঞ্জা বাঁধিবাকু হব। এহা করিবা দ্বারা শীঘ্র শীঘ্র কাঙ্কড় গছ মাড়িথায়। আম রাজ্যর মৃত্তিকা এবং জলবায়ু কাঙ্কড় চাষ নিমন্তে খুব উপযোগী হেতু কাঙ্কড় চাষ ভালো হইপারে। উষ্ম এবং আর্দ্র জলবায়ুরে কাঙ্কড় চাষ করা যায় থায়। তাপমাত্রা যেবে ৩৫ ডিগ্রি সেলসিয়সরু অধিক রয়েথায় তাহলে অমল কমিযায়। সেইপরি অধিক থন্ডা হলে মধ্যে কাঙ্কড় গছকু বঞ্চাই হব না। উর্বর নিগিড়া দোরসা মাটিরে কাঙ্কড় চাষ করা যায় থায়। আম রাজ্যরে নানা কিসমর কাঙ্কড় সব দেখিবাকু মিলিথায়। তেবে ফলর আকার সহিত তার গুণকু নিয়ে কাঙ্কড়র নানা কিসম করা যাইছে। দেশি কাঙ্কড় গুড়িক ফল ক্ষুদ্র এবং অধিক পরিমাণের কণ্টাযুক্ত। মিঠা কাঙ্কড় ফলগুড়িক অল্প কণ্টাযুক্ত এবং মাংসল হইথায়। আম রাজ্যরে সি আট ও সি কুড়িয়ে নামরে দুই গোটি মিঠা কাঙ্কড়র কিসম চাষ করা যাইথায়।
0: শুনিলে চাষবাস কথা। আকাশবাণী জয়পুর কেন্দ্রু আপনার কার্যক্রম শুণুচ্ছন্তি। কার্যক্রম আম কেন্দ্রর প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ২৪.৫ মিটার তথা ১৪৬৭ কিলোহার্টজ যোগে এবং

0: নিমন
1: এ দেদে মুই মুসাইলিনি
0: হুম তুই কেটে দিলুস যে তুই আই বাজার দাঁড় ভিতরে যখন দোকান আছি হাই দোকান লগা কাই করতে লুস তুই জিতি
1: তি হে দে ওস ঘেনবা কাজে যাই রেলি কা
0: সিটি দোকান লগে তোকে কে কইলা সিটি দোকান লগর নি অসান বলি করি হি
1: এ দে কিন্ডিক জ্বর হইতে রেলা পিলা কে হাই কাজে যাই করি ওস কিন্ডিক ধরি করি আইবি বলি যাই রেলি
0: কোন দোকান থানো নি অসন ও আনবার হি আমার তো সরকারি ডাক্তারখানা আছে আইএনএম দিদি আছে সে মনকে পাচারি করি লেখাই করি ডাক্তারখানা যাই করি বনি পরীক্ষা করাই করি অস গেনি আনি করি খাইবা খামিসা লড়া নাই তোকে সরকারি ডাক্তার থানা সাঙ্গে সেটি চুচা মালি আখের দেলাইনি
1: মুই জানি আই কাই মাত্র হে দে পিলাকে কেন্তি কেন্তি লাগলানি মা যা
0: এবে সে কাই সে দোকান বালা কিনিক পরা পাবার অস দি দেলা বললে খাই করবুস তো পিলা অলকচ নই যাই কি
1: নাই নাই তুই কইলা প্রা সতে আগা নি হল কচ হে গলা আগা
0: সেটার পাই ডাক্তারখানা যিবার ও সলে খাই আনবার এ দে কথা নলমাও আজি কাই সে
1: তোমাকে
0: তুই ফোন কে ধরতে রো হ্যাঁ মুই কিনিক পরা সে লেখাপড়া কাম মন সারাই করে আইবি
1: আলে আলে
2: হ্যালো
1: হ্যালো সর্দা লাগি
2: জুয়ার মাউসি
1: জুয়ার জুয়ার বাবু কি কইলাস নি কোনতির নি কইলাস নি
2: মুই রেডিও পার্টনার চিত্র সংসবর কইলি নি মাউসি কোলাহান্ডি জেলা ভানি পাটনা জগন্নাথপুর রু
1: আলে চিত্রসেন বাবু কেনতা মুই তো নিকো আছি তুমি কেনতা রাচাস
2: মুই বি পুরা ডাউল আছে না মাউসি
1: বড্ডে ভুল।

0: খিনি কোৱা।
1: কাম বাটৰ হালচাল মিছে বুনি মানা চলা চাই বা তোমাৰ সুপৰৰ কাম চলা চাই।
0: আলে আলে আলে বেলে চাস কাতা কইলাস নে কি তোমাৰ সে গীত গাইবা কাতা কইলাস নে?
1: চাষবাস কাম মিছে নিমন চলা চাই গীত গাইবা তোমাৰ চলা চাই আছে।
0: আলে আলে হেলে ভাল কাতা আকা। আজ তো শ্রদ্ধা লাগবা গীতা চে কাই গীত শুনবা কাজে মন করলা চাস?
1: আজি আপা শুনে দেবা গীত কে প্রথম প্রথম গীত কলম ডেডিকেট করবা কাজে বিচার করলি নি পঙ্কজ মিশ্র আর চিত্রসেন সবর মনোজ পটেল কার্যক্রম কে শুনতে রেবা সর্তে ভাই বোন মনে করবে গীত হয়ে গেলানি ফুলি মদ সঙ্গে সুকু হবা যা ফুলি মদ সঙ্গে সুকু হবা যা মি তোমার সঙ্গে না ফুলি মদ সঙ্গে সুকু আবার যা ফুলি মদ সঙ্গে সুকু আবার যা মি তোমার সাথে
0: এই গীত আলে আলে আলে শুনে দেবি রমেশ বাবু।

0: হ্যালো সর্দার লাগবা গীত,
1: হ্যালো নানি জোয়ার,
0: জোয়ার জোয়ার বাবু কি কইলাস নি, কন্তির নি কইলাস নি?
1: কলাহান্ডি পাকেল পড়ারু রেডিও সাথী ক্ষমা সাগর সাহু কইলাস নি?
0: আলে ক্ষমা বাবু কেনতারে আছাস?
1: পুরা ভগবান কোনর দয়ারু মে ভালো আছেন আছি, তুমি কেনতা আছ?
0: আলে মুই মসা নিকো আছি, আমার পরিবার সব লোক নিকো আছু। আরে কাইডা বলে তোমার কাম ধন্দা কেনতি চাললা আছে?
1: কাম ধরা তো ভাল চালিছে নানি, এ তো নয়া পাখা পক্ষে লাগছে, কপড়া দোকান বাজার খুলে করে মুই দেখুছে, আর এবার কপড়া আনি দিয়েছিনি আর বাটে অটকুনি, আমার চিত্র সেন সবার বইলে ফোন তগ হো এবে বলবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বইনি, আর কাজকে সাইডকে রাখছে নানি,
0: আলে
1: তোমার
0: আলে
1: সঙ্গে মুই কথা হো।
0: আলে আজ তো সর্দা লাগবা গীত আছে, কাই গীত শুনবা কাজে মন করলে আচাস?
1: এটা কায় জীবন মাইজি আনি চাকরি করি কুকুর সমানো,

আকাশবাণী জয়পুর প্রচার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমৎ ভাগবতর 152তম ভাগ 192তম ভাগ।

0: শ্রোতা বন্ধু নমস্কার, উজ্জ্বল আম দেশর এই নূতন অধ্যায়ক আপনার স্বাগত। শ্রোতা বন্ধু, বিদ্যালয় হচ্ছে শিক্ষার মন্দির। এইঠার আরম্ভ হয়ে স্বচ্ছতার অভিযান পিলা অনুপ্রাণিত করে থাকে। কথারে অভ্যাস বলে সর্বসিদ্ধি, সেই অনুসারে পিলা বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যস্ত হয়ে গেলে সেই পরিবেশ সবুঠি খোঁজি বুলন্তি। তেণু স্বচ্ছতা সহ পিলা সর্বাঙ্গীন বিকাশে বিদ্যালয়ের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবেশ সুরক্ষা, স্বচ্ছতা কার্যক্রম সহ পিলা সবু দিগর দক্ষ করা নিরন্তর প্রয়াস জারি রাখি গোটিয়ে বিদ্যালয় হচ্ছে কেন্দুঝর জেলা চম্পুয়া ব্লকর ফুলকলেই নোডাল উচ্চ বিদ্যালয়, যিকি চলিত বর্ষ স্বাধীনতা দিবসরে জেলা স্তরের পরিবেশ সুরক্ষার আদর্শ বিদ্যালয় ভাবে সম্মানিত হয়েছে। তবে এই বিদ্যালয়ের কমিটি চালছে স্বচ্ছতার অভিযান, আসন্তু স্কুলের প্রধান শিক্ষক জীবন কিশোর মহন্ত সারঙ্কঠারু পচারি বুঝিবা।
1: স্যার নমস্কার।
2: নমস্কার।
1: আপনার এই স্কুলটির পরিবেশ খুব সুন্দর রয়েছে, এটা কেমিতি স্যার আপনি তৈরি করেছেন?
2: আমার যে বিদ্যালয়টি আছে ওটা গাঁরে ছোট বিদ্যালয়, আমার বিদ্যালয় বেশি পিলা না। সে বিদ্যালয় প্রধান শিক্ষক রূপে 2022 মশায় গলি, তো আমি দেখল যে সুন্দর আসেট অছি, কাম আরম্ভ কলু। যে কাম ছুয়া মানে করে পারিবে, যেমতি কেতবেলে গছটিয়ে লগাইবা, এই সব কাম সেমানে করন্তি এবং আমার বিদ্যালয়ের শিক্ষক মানে মধ্যে সহযোগ করে থাকে। তৎসহিত আম বিদ্যালয়ের যে ওয়াচ এন্ড ওয়ার্ড জন লোক অনেক সে মধ্যে সাহায্য করে থাকে। মোট অধিক পয়সা নেই, ফন্ডস বহুত কম মোর, মানে ব্যক্তিগত গোটে কথা, যে স্কুল গেলে কেউ ভাল ফুল অছি, কোটি চারা মিলব, মঞ্জি মিলব, আমি তাকে নিয়ে আসিকি করু। যে ডালিয়া ফার্ম আমার রয়েছে, প্রত্যেক বর্ষ আমি 300টি ডালিয়া গছ লগাও, প্রত্যেক ফুল গছের নর্সারি আমি করে থাকি। আমি পিলা মানুষ সব যে হাউস সিস্টম অছি পার্ক পার্ক করে দিয়ে থাকি, পিলা মানে বহুত সুন্দর ভাবে সহযোগ করতে, গোটে পিলা কে ছেড়া নি ফুল, বাহার লোকের বি প্রবেশ ন থাকে, তেমন সুরক্ষিত হয়ে ফুল বগিচা এবং অন্য কথা রয়েছে। আমার গোটে মোট সমস্ত রয়েছে স্বচ্ছতা প্রতি শূন্য সহনশীলতা, কৌশি জায়গায় আমি ময়লা রাখা টোটাল দেউনি, যা আখিরে যেতবে যা পড়া সেমানে করতে। তাপরে আমার যে পিলা মানুষ কমিটি করা হয়েছে, কিচেন কু নেই কমিটি, টয়লেট কমিটি, স্বচ্ছতা কমিটি, কিচেন গার্ডেন কমিটি, যে কমিটির পিলা মানে রহিলে সেমানে তাকে তদারক করতে। যে ছোট ছোট কাম পিলা করে পারিবা ভাবে করে দিকে, এবং যে কিছু যদি বড় কাম থাকে তাহলে সেমানে শিক্ষক মাধ্যমে মতো জনাতে, সঙ্গে সঙ্গে আমি লোক লগাই তাকে সফা করব। পিলা যেমন গোটে সুস্থ পরিবেশ রহব, স্বচ্ছ পরিবেশ রহব, সেইটা আমার প্রথম প্রাধান্য রহিথাই। গোটে সুন্দর মন্তব্য দিয়েছিল আমার ডেপুটি।

0: চিত্রকলা আছে কেবল 15,600 যেটা আনবে, আর মারিয়া মিশা রেট আছে দিদি, মারিয়া মিশা বল কল বললেছি, তার সহ মুখ বিড়ি মিশা মিশা অল্প লাভ হয়েছে, কাজ মানে মুখ বিড়ি লোক এতে খরচ নাই দিদি, মারিয়া ধান এটা মান লোক অল্প অধিক খরচ, এই মুখ বিড়ি লোক অল্প খরচ নাই, তাকে দেখা রেখা করি ইয়ে কলে একা আপনি আর একা অধিক লাভ হয়েছে।
1: হেলে এই মুগ বিড়ি রে খরচ বেশি নাই,
0: খরচ এতে নাই দিদি, ধান মান্ডিয়া চুয়া
1: হলে ভাই না ই ফসল লগাইবা ঠু কি ধান রোপিবা ঠু কোটা বেশি কষ্ট, বলে কোটা পাই বেশি টাইম দেবার আছে কি বেশি কষ্ট টিকে পড়িবার আছে?
0: বেশি কষ্ট বলে সবু ফসল লগে কষ্ট আছে দিদি, তা দেখবার বলে ধান আর মান্ডিয়া লগে বেশি কষ্ট হলো পড়ছে।
1: হলে ভাই না ই সিজন এবে তো দেখছো বর্ষা টিকে টিকে সরি আইলানি, শীত মিশা পড়লানি টিকে, সন্ধ্যা বেলে শীত মিশা পড়ছি, ই শীত দিন রে কু পরিবা লগাইলে টিকে বেশি ভাল রে হব?
0: শীত দিন কে দিদি সেটা বলে আমার সব পরিবা লগাইলে ভাল লাগা যে তার তো অধিক ভাল বলে, সেটা মনে করো কাকড়ি হোক বৈতালি হোক আর আমার কোবি দিদি, কোবি বাঁধাকোবি পত্রকোবি আর টমাট এটা মনে লাগালে বেড়ে আসছে দিদি বর্ষাতে, মানে বর্ষা ছাড়িয়ে এলানি এবার টাইম আছে দিদি, এই যে খাইটা বলে আমার কোন মাস বলে তো জানা আছে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর আর আমি কলে বেড়ে আসছি পনিপরিবা বলে বাইগন পত্রকোবি ফুলকপি তারু তারু মরিচ আর আমার টমাট দিদি এটা বেড়ে আসছি দিদি এবার।
1: হলে ভাই না ই চাষ কামরে কি ই মন্ডিরে নেইকি বিকিবাটা হউ কি ই ফসল টাইমে সার যোগাইবাটা হউ সরকার তরফরু কি কি সুবিধা মনে মিলছি?
0: হ্যাঁ দিদি সরকার তরফরু মিললানি দিদি, চার বাবদ সার মিললানি ছিলাম আর আমার কোন কোন জায়গা লাগে কেড়ে কেড়ে মন্ডিয়া বয়ন দিশা দিলানি আর অক্সিজেন দিশা দিলানি আর বুঝে বেটা এমটি কি পোক জোক লাগলে কিন্তু করবেটা কয়টা সেটা আমি সবই শিখাইলে দিদি, সরকার তরফ জিনিসে আমাকে অনেক সুবিধা মিললানি কয়টা বলে আমি জানিপারি কোন চাষ কেমতি করলে কয়টা অধিক মিলছি কিন্তু চাষ লাগে কার ওষুধ দেবাটা হেডেবল দেবাটা এটা মনে আমি বুঝি করি ভাল লাগলানি।
1: হেলে বড়িয়া ভাই, হেলে এমতি চাষ কলে একা হব, সরকার তরফ রু কিছু সহযোগ মিলুব, নিজে মিশা কুঠু হেলে দেখিকি না টিকে শিখুব, অলগা অলগা জিনিস মনে করি লাগুব বলে একা হব নাই কি?
0: হয় দিদি কাজে বলে আমি তো চাষবাস করবা লোক, চাষবাস না করলে তো চলি না হয় দিদি, তুমি কইলা পরে খাইতা বলে এবে ইয়ে নয়া নয়া জিন জিন ফসল এলাই নাকি সেটা আমার দেখিগিরি আমাকে এটা মন লাগছি নয়া ফসল করে দেখু হো এটা নয়াটা কিন্তু খাইটা বলি করি আমি লাগাইলে ফার্স্ট ফার্স্ট লাগাই করি সেটা ঠিকবার করলানি আর ভোল যদি হইলা বলে সেটা মিশা আমি সব বলে লাগাইবাকে ইচ্ছা করবো দিদি।
1: বড়িয়া ভাই না, হেলে আজ তো টাইম হেলানি ভাই না, মতে ভারবার অছি তোমার সাঙ্গে কথা আলি, আর চাষবাস উপরে এতে কথা জানবা কু মিললা, বড়িয়া লাগলা, আর থরে আইবি হ্যাঁ দেখবা পাই?
0: হ্যাঁ দিদি আসলে একটা ভোল লাগছে দিদি, আমি আমাকে মিশা অনেক ভোল লাগছি তোমার সঙ্গে কথা হবাকে আর এই জিনিস মানে
2: ମାଣ୍ଡିଆ ଚାଷ ଉପରେ ମାତ୍ର ବଢିଆ କହିଛନ୍ତି ଭାଇ, ତାଙ୍କର ଅନୁଭୂତି ଶୁଣିକି ବଢିଆ ଲାଗିଲା, ମୁଁ ବି କେତେଟା ଜାଣିଲି, ମୁଁ କରୁଛି ଚାଷ ହେଲେ ବି ଏତେ ମୁଁ ଜାଣିନଥିଲି, ତାଙ୍କଠୁ ଶୁଣିକି ମାତ୍ର ଭଲ ଲାଗିଲା। ହେଲେ ଆମେ ଏମିତି କଥାବାର୍ତ୍ତା ହଉଥିବା କି ସିଆଡ଼େ ସମୟ ଆଡେ ଟିକେ ଦେଖ।
1: ହଇ ପରା ସମୟ ତ ହେଇଗଲାଣି, ବାହାରିବାକୁ ପଡିବ, ଏଇ ବୈଠକ ଘରକୁ ଏଠି ଏକା ରଖିବାର ଅଛି ଆଜି।
2: ହଉ ହେଲେ ଉଠିବା, ଚାଲ ବାହାର ଯିବା ଯିବା ଯିବା।

মামু ঘরচো না ঝর ফটি, মামু ঘরচো না ঝর ফটি। বেশি বেঙ্গল সোলা হেইছে আমিলা, হেইছে আমিলা, হেইছে আমিলা, মামুর ভঞ্জা।

মন নেলু মুই, রঙে রসেই মন নেলু মুই, দেলু কেমন তোর করি ছোয়েলিলো মনু নাই জীব বুলি, এ ছোয়েলি মনু

0: প্রতাপ চন্দ্র দাস এবং সাথী।
1: জয় ফুলরে চুয়া সালে দুব ঝর, চুয়া সালে দুব ঝর, জয় ফুলরে।

0: 100 km section from Surat to Vapi. At the same time, work on the bullet train itself is also progressing rapidly. The first coach for testing was completed and made ready last week, and the train is expected to be brought onto the tracks for testing by May or June next year.
1: अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी टेस्टिंग के लिए.
2: Prime Minister Narendra Modi in a social media post highlighted that the 5 railway projects will foster better rail connectivity in South India and also benefit lakhs of people. New Delhi and Colombo today exchanged Memoranda of Understanding MOU on upgradation of L-70 guns for the Sri Lankan Air Force and cooperation between National Cadet Corps and National Defence Colleges of both the countries. The upgradation of these air defence guns will strengthen the air defence architecture of critical assets in Sri Lanka. The MOU on academic cooperation will facilitate knowledge sharing to further strengthen the academic bonds between them and formalise the NCC Youth Exchange Programme between India and Sri Lanka. The pacts were signed in the presence of Defence Minister Rajnath Singh and President of Sri Lanka Anuradha Kumarasinghe in Colombo. Both leaders virtually inaugurated 3 Bedi bridges constructed by the Indian Defence Forces. During the meeting, the two sides reaffirmed their commitment to work together for development of both nations while working jointly to ensure the safety, security, peace and prosperity of the region. India has condemned the reported Houthi attacks on Saudi sovereign territory, especially the targeting of civilian and economic facilities. In a response to a media query on the attacks in Saudi Arabia, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said that such attacks that undermine regional security and stability and threatened freedom of navigation in the Bab al-Mandeb were unacceptable. Unique Identification Authority of India, UIDAI, today launched the Aadhaar Face Authentication Software Development Kit, SDK, and Face Authentication Sandbox at the Global FinTech Fest 2026. The Ministry of Electronics and Information Technology said the new tools will enable banks, fintech companies, and other organizations to seamlessly integrate and test Aadhaar Face Authentication within their own mobile applications. In Junior Asia Cup hockey, the Indian men's team today advanced to the semi-finals after a dominant 15-0 victory over Chinese Taipei at Mo Chi in China. Captain Anmol Ekka led the charge with a sensational 6-goal haul, all coming for penalty corners, as defending champions India recovered from a goal-less opening quarter to overwhelm their opponents in the remaining 45 minutes. And that's the end of this news bulletin.
3: এতবেলে যাই কার্যক্রম রিলে কলু আকাশবাণী দিল্লী রু আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্র রু সময় বর্তমান 11টা বাজি 10 মিনিট শুণন্তু আসন্তা কালি প্রচার হেবাকু থিবা কার্যক্রম সম্পর্করে কিছি সূচনা ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শুণিবে সকাল 6টা বাজি 5 মিনিট রে শিল্পী মানে হেলে বৈভবী সেটে জ্ঞানেন্দু পাত্র সাধনা দাস উপেন্দ্র কুমার মিশ্র গীতারাণী দাস এবং বাণীকণ্ঠ নিমাই চরণ হরিচন্দন রামচরিত মানস শুণবে সকাল 6:25 সকাল 6:45 রয়েছে আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জোড়ি এথিরে কয়া সম্প্রদায়ের গীত পরিবেশন করেছেন ভীম মড়কামি এবং সাথী সকাল 7:25 বর্ণালী শুণবে গবাক্ষ কার্যক্রম এথিরে শুণবে করোনার শেষ ভাগ দিন 11টায় প্রচার করবু লোকগীত ক্রমরে দাসকাঠিয়া চিত্রসেন শরণ পরিবেশন করেছেন সনাতন রণা এবং সাথী মাসিক বিজ্ঞান পত্রিকার কার্যক্রম বিজ্ঞানিকা ভেটি দেবু দিন 11:30 এথিরে প্রথমে রয়েছে সম্পাদকীয় 3D ছতা পরে রয়েছে অজন স্তর ক্ষয়কু নেই প্রণতি আচার্য মিশ্রঙ্ক আলোচনা এবং শেষে শুণবে স্তন কর্কট সম্পর্করে ডক্টর প্রভাত কুমার পরিডাঙ্ক সহ সাক্ষাৎকার অপরাহ্ন 5টায় শুণবে যুববাণী চৈতিজন প্রচার করবু অপরাহ্ন 5:30 এথিরে হালচালে শুণবে আত্মহত্যার দূরেই রহবা প্রায়োজিত কার্যক্রম এন্টারপ্রাইজ ইনকিউবেশন প্রোগ্রাম রিলে করে প্রচার করবু সন্ধ্যা 6টায় আকাশবাণী কটক কেন্দ্ররূপ